0: منفوه فيلوادي معلومات كخزانة مسلكة دي أم إتبار كلبي باوريا
1: دي هراج جيجي أدو
0: إنها ساترستيك سالس نوى كيلو هرتز ميديوم ويف أرديها نوى ميجا هرتز اف ام باند
2: আগুনমেঙ্গে প্রোগ্রাম তং হামজিফা ওয়াগতং দেং ইবিবাডানওয়ানি কিরিত কুরআন কিয়েবুং মিয়াদু ইবিবাডানওয়ানি সূরাতুল আরাফ কে সাতেকা হাইদ্ধিয়া ওয়ানা আয়াতুম ফাশাগিন ই সূরাতু গনিয়লা

আদি এউরেঙ্গে হিতৌগা বালি মাডু খামে বা মিহুম দন্না আসে ফাহে এউরেঙ্গে খা ফিরু খামগে তেরে খা ফিরু খং এউরেন ইতরুয়ে আদি খা ফিরুং খামগা হাল এউরেম মারুয়ে।

0: ফাহে এউরেং এম্বুরি ফুরগস দীফিনম ফাহে খালেগ ফান বিদাল ওয়াশে তিমং খালেগ ফান আল্লাহ ফুদে একলাঙ্গ মেনুই ইলাহ কুনুয়ে হাম এখানে একলাঙ্গে তিমং খালেগ ফান ওয়াকিল কুরব্বা ফিমে একলাঙ্গে বোড বেগম্বা আরশুগে বেরি রসখলাঙ্গে
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله جي اسم فلوم فشاغنمي

0: আসসালামু আলাইকুম আড়গণগ নামাকি আহমেদ নুহা একম আড়গণ গিনা মিহুন ইগিফাইনানি নুহি এনামুগা এই ইনস্টাগ্রাম টিকটক কা ফেসবুক এস আড়গণ ইননানি নুহি এনামুগা কম ভিয়াফারিয়ত কুরাবানি আনে আড়গণ এমে ফুরতম ফাশালি আবায়া আইচিস উইকন্দ এই আনে আইভারি পেটালস কে নামুগা রেজিস্টার কললাগেন আবায়া হাম উইকম ফেশি একম আনে এগ ফাহুন দেন আড়গণ হিতান এরি একল আবায়া তংকলে ofiugas duty gas tankola busy vi maya ekko then ekan oti kodako maduje hilafa then em then alugando vara kurahiwa ka men ei kekkuma ki then ehan ve hitan eri then ane erugama viafar kurakannon kakkam feshi ki hama amilla videos ada reels ada kanta kurang edima ginami hun eka me da request kori orders nagang so orders libe ginen libe tive alugando egota me feshi for tama ফরতম ফাকম ফেশি হামা একলা বোয়া ইয়া রটা ফরতম ফাশা হামা কাকম ফেশি বোয়া রটা দেন এগে ফাহুম বোয়া নুডলস হাদম ফেশিং দেন হামা আন স্প্যাগেটি টুনা স্প্যাগেটি দেন ওয়ালোমা স্প্যাগেটি দেন হামা রানে নুডলস কে ওয়ালোমাস নুডলস দেন হামা মিট বলস নুডলস ইস মার তারফ কোলা ফিনান ভিয়াফারি ফেশুনি কিহিনেতো এমএ কোডাইরস সুরস আড়গন ওয়ার শাওগো এরকান হোরে দ কাকং দেন আন মাম্মা কিবেস ওয়ার মিরকো কাকা হামা ওয়ার মাম্মা সম ওডাজ আনে নাগানে রাশুগা দো হামার ওডাজ হামা মি এক কাকা হা দানে দো হামে মা এক মাম্মা এং হেল্প ওয়ে ক্যারি গোলেতি মাম্মা কুরাতে ফেড়ি গেন কন্নে বড়ং ইনস্পায়ার ইয়ে এই দেন আনে হে ফেশন গো দেন ওয়াগোতা কি একলা মালে গাস দেন আনে আমিল রিলস হা দা দো মনি ওয়ারা কাকা হি হামা কুরাটেনস ওয়ারা কাকা দেন দো সো রিলস হা দা এম পোস্ট কোফা গিনা মি হুন একলা রিকোয়েস্ট কুরা ওয়ারং হিতাং এরি দেন ফাশাম ভি ইয়ে দো এগোতা এই হাম ফেশন গোতাকি দেন এগোতা অর্ডার্স নাগামুন আবায়া ভিয়াফারি ফেশন গোতাকি একলা মি আলুগন্ড হামা মি ফ্রেন্ড কা কতো মি পেনুম ভি আনে কলা কামে কুরান দো দেন দে মি হুন একলা মি হেন হিতাং আরাফ দেন এক আবায়াস ওয়ার ডিমান্ড ওভেন দো মাল রাজ্যে কা সো হিতাং এরি হামা একলা বেরুং আবায়াস গেনেসা আবায়াস ফাহাং আবায়াস একলা ভিক্ষানিয়ে দো এক মিহার ওয়াগোতাকি একলা মিদা ডলারুং এচিস ডলার ডলার নুলি বেতি প্লাস বেরুং এচিস ওডা নুজে হেতিয়া একো আবায়াস গেন্নম ওয়ার উন্দা গোদ অহম ওয়েগেন এতে আসু ইন্ননি মিহার মাডু জে খিলাফা এই ভিয়াফারি ফুড়া কুরং কুরি কং কামেতো এমএ ফুড়া তা মালুগন হামা মি বিজনেস মি ফেশি দো কেকুমুগে বিজনেস মি ফেশি হামা এমএ আইটাম মে বাই বোয়া আর ওট্টা দেন ফাহুং হামা মালুগন হামা মি হেন গেগা কাক্কা লাফ মি হেন রিলস এ লাইরং আনে কামা ডিমান্ড আস্তান দো হেন এচাক সো ইতাং গরি এক বোয়া নুডলস এক ভিডিও হাদালা ফলানি এ দো দেন হামা বোয়া নুডলস সার্ভিস বোয়া রাইস সার্ভিস হামা ওয়ারা ডিমান্ড ওয়ে দো হামা কুদি মেসেজ কোফা বুনি এক মি অর্ডারস নাগং হেই এ দো সো ইতাং গরি এতে হামা হাদানি এ দেন হামা reels la instagram ge reels ha dafa then upload ko tiktok ang upload ko ge gotang ham fula kura mun den ham waragina ekala ratte hinnavve sama mihen raha balan di do ek mi influencers sama ham phone want and food review e gotang asu fula kura mun ka mi hun nang igen feshi boda viafari ge midaturu ga dimave emme ufave do haki ko ba ehem buna eh waki do hen adeno enne dam komme do ha kisam waran ufawa do he do ai hama komme do ha ko hama customer muni ane alugod ge food do gane eka hama emme do he wes nu de do nu baye buna mi ha ko hama emme wes hama komme do ko man waran mi re dam anna ne tarangal kuram vi kan alugon bunan do alugon ne de kendo ei ka negative point ek gota ka do eka rangal kuram vi kan ta buni ma alugon den kuriya ve singeni food ad den kihinet to do itur kuriyer me genna ani so ei hama ane ko মদু হকে সমোর উফাওয়া দু হেঙ্গম আলা ভিয়াফারিয়া ফাশা বেফুলন না দেনে নসিহত কি কোবা আলগন বুনানি আনে হামা কুরেবে কামে ভিয়া হামা কুরা শে হামা ফাশা শে এই ফেশি ওয়ারাকা শে দেন কুরিয়া দানি হামা গামস আলগন সম কুরিমস কাক্কা হিবে দ একম হামা এগতা নু ফাশা হুরিমা হামা হুরি তা দ হুরি ওয়ারা একম ফুরতা হামা রিলস আদা স্টোরি ইয়াং আপলোড কং হুরি হা কামে কুরিম দেন হামা ফাহুং মিহারু আলগড় হিতাং হারেডি হাম মিহার হামার ওয়ার লাইক লাইফ কভার বড় কুরিয়ার মে লিবিচে দো এক আলগড় কুরাম ওয়ার বেনু ওয়া কামেদ দো আমি কেক্কু মাকি সো হুস ওয়াগুত রাগাড় গতু গা বেনু কুরাশে এমিহা কাং ইগেনে দো এমিহা কো কুরাং কুরা হিবানি কোন কামেক্কান দো সো হামা মালেগা ভেজিয়া হামা মি আনে লাইক কুরেবেন বেয়ার কাং কাং এ বহুটে দো এগোতাং হামা মিসাল কা হামা ফোন ইয়ে চেং হাদা হেবা কো জে ভে জি আসবতম ফাশা শে দো হামা হামা কে কো হাম বিক্কা শে এর শে কুরিয়া দানি নু নু ফাশা এং এভস কামে নু কুরিয়া কা নো দানে দো মে ইয়ানে ದೆನ್ ನಿಮ್ಮಾಲಬಂ ಅಳುಗಂಡ್ ಬುಣಲಾಣಿ ಎಮ್ಮೆ ಬೊಡಂಗ್ ಹಮ ಅಳುಗಡಂಗ್ ಹಮ ಹೆಲ್ಪ್ ವಣಿ ಎಮ್ಮೆ ಬೊಡ ಎಮ್ಮ ಕ್ಯಾರಿಯಗ ಹುಣ್ಣಣಿ ಅಳುಗಡ್ಗೆ ಹಸ್ಬೆಂಡ್ ಹಸ್ಬೆಂಡ್ಗೆ ಸಪೋರ್ಟ್ ಎಕ್ಕೋಶೆ ಎಮ್ಮಿಕನ್ ತಮ್ಮಿ ವಾಣಿ ಇದೋ ದೆನ್ ರಟ್ಟೆ ಹೆಮ್ಮೆ ಸಮ ವರ ಬೊಡು ಅಣೆ ಹೆಲ್ಪ್ ಎವೇದೋ ಅಣೆ ಹೆಂಫುರ್ತಮ್ಮ ಯಾಕ ಮಿಕಂ ಕೂರಿರುಗೆ ಸಮ ಬುಣೆ ಹಮ ವಾಣೆ ಕುರಾಶೆ ಸೊ ರಟ್ಟೆ ಹಿಣ್ಣವೆ ಸಮ ಮೀ ಮಮ್ಮಯ್ಯ ಅವ್ವೆ ಸಮ ಮಮ್ಮಯ್ಯ ಸಮ ರಾಶೋಗ ಹುರಫ ಲೋಣ ವಿರು ಸಚ್ಚಿಸ ಫುಡಾದೀದೋ ಅವ ಫೋಣುವ ದೇವಮ್ಮ ಮಮ್ಮಯ್ಯ ಅವ್ವೆ ಸಮ ವರಬ್ಬಡ ಥ್ಯಾಂಕ್ ಯು ಹಸ್ಬೆಂಡ್ ಅವ್ವೆ ಸಮ ರಟ್ಟೆ ಹಿಣ್ಣವೆಸ್ ಫ್ಯಾಮಿಲಿ ಮೀ ಹುಣ್ಣವೆಸ್ ಅದು ಹೇಗೆ ಎತ್ತುರುವೆಸ್ ಅಳುಗಂಡುಗೆ ಅಳುಗಂಡು ಅತು ಓಡಾ ಕೂರ ಹುರಿ ಹಾ ಕಸ್ಟಮರ್ ಉಣ್ಣವೆಸ್ ಅಳುಗಂಡು ಹಮ ವರಬ್ಬೋಡ ಶುಕುರು ಅದಾ ಕೂರ ಏಯ್ ಅಣೆ ತಿಕೊಳು ಅಳುಗಂಡು ಅತು ಓಡಾ ಕೋ ಅಳುಗಂಡುಗೆ ಫುಡ್ ಟೇಸ್ಟ್ ಕೂರ ಅತೀತ ಅದೋ ಮಿಹಾ ಹಿಸಾಬ ಅಳುಗಂಡು ಆಸಮ್ ಮಿಹಿರಿ ಹೆಮ್ಮೆ ವರಬ್ಬೋಡ ಥ್ಯಾಂಕ್ ಯು ಎ ಬುಣಲಂ ಬೇಡುವಣಿ ಹಮ
1: ಮಿ ಗೆನಸ್ತಿನಿ ವುಣದಂಕಾರ ಮಿ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಮಿ ಹಫ್ತಾಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಮಿ ಹಾಸಕೊಲ್ಲಿ ಕಾಬೋ ತಕಿದಿಗೆ ವ್ಯಫಾರಿ ಕುರ ಮುಂದ ವ್ಯಫಾರಿ ವರೆ ಕಮವ್ವ ಆಮ್ನತ್ ನುಹಾಯ ಅಣ್ಣ ಹಫ್ತಾಗವಿಸ್ ಮಿ ಫದ ಮೊಳಿಂಗ್ ಆ ಪ್ರೋಗ್ರಾಮ ಕಾಯಕು ಬದ್ದಲು ಮುಗೆ ಉಮ್ಮಿದ್ಗ ವಕಿವೆಲಾಣ ವಸ್ಸಲಾಮ ಅಲೈಕುಂ.

আদি ইনসানায়ং উন্দগুলে জেহিজ্জনম অশোবে ওয়েগিং নুয়াত ইশিন্দে ইন্দেগিং নুয়াত কোলং হুরেগিং তিমন রসকলাঙ্গে হাজরত দোয়া করেতে ফাহে তিমন রসকলাঙ্গে এমিহেগে কিবেং এ উন্দগু ফিল্লাওয়া ফুমুং এ না এ দামগুং হিঙ্গা দে উন্দগুলে জেহিগেন তিমন রসকলাঙ্গে হাজরত দোয়া বেশ নুকুরা কাহালে খা ফিরুন এউরেন খুং উড়ুন আমলত জিনত তেরি কুরব্বা ফাওয়ানি এফাদাইন্নে।

0: আমালটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তহুকা ইখলাস তরুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তরকমা কুগা আলকান কুরমাশে hama isurat ke sadwan ayat ga wahi kurevi qul illahu a'budu mukhlishan lahu dini mane ki kalek fanu vidal washif ekhlang ki bayan ahreng ge din khalas ko ahreng alukan kurani hama ekhani main allah shif ati sumar surat ga main allah wahi kurawa fawe fa'budillaha mukhlishan lahu din ala lillahi dinul khalis mane ki ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা ইকলাং গ কিবায় আলকান কুরাবা শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গ হেদমং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহু গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহু গে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা পাতল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে কদিহওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنی یکی تیبا میہن کرے کھومے میہن کنما ویس اللہ بدل کرمان امید کرنی نما ہیو عمل کرمتی دمیہن نوش کمیو ادی اللہ نلکن کرمگا این افس فراتکا شریک نکراہوش کمیو
1: ಕೊಮ್ಮೆ ಉಮುರಕ
2: ಕೊಮ್ಮೆ ಫಂತಿಯಕ
1: ಕೊಮ್ಮೆ ಗಿಂತಿಯಕ ದಿವಿ ರಾಜ್ಯಗೆ ಅಡು ಎಂಹಾ ಸತರ್ಸೆಗ ಸಾಳಿಸ್ ನುವೆ ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್
2: ಅಡ್ಡಿ ಹನುವೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
3: ಕಾಲ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ليس منا من لم يرحم صغيرنا ويعرف شرف كبيرنا رواه الترمذي وابو داود رسول الله صلى الله عليه وسلم حديث كروي اهرمنگ كودكودينن اوغا تريكون نوهيتا اهرمنگ بودتي ميهن كمه هيتن نودن ميهكي اهرمن مسلمنگ تريغا هيمنه ميهن نونه
4: ಮೇ ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ತಿಂಗಡಿ ನುವ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆ ನೆಸ್ತೆನೆ ಮೇದ್ಗೆ ಅಸರು ನಮಾದ್ ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವ
5: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: آت القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: তিয়াসিবি মেদ গ্যাসরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে মালে ক্যারি গড়া তাকা মেদ গ্যাসরু নামাজ বগুতুই তিন গড়ি 9 মিনিটুকা দেমিগেনস তেনি কিরিত কুরআন কেও
2: আউযু বিল্লাহি মিনাশ

0: আসসালামু আলাইকুম আলগণগ নামাকি আহমেদ নুহা একম আলগণ গিনামিহুনা ইঙ্গিফাইনানি নুহি এনামুগা এই ইনস্টাগ্রাম মা টিকটক কা ফেসবুক গাইস আলগণ ইননানি নুহি এনামুগা কম বিয়াফারিয়তো কুরাবানি আরনে আলগণ এমে ফুরতম ফাশালি আবায়া আইচিস উইকন্দ এই আরনে আইভারি পেটালস কে নামুগা রেজিস্টার কোল্লাগিন আবায়া হাম উইকম ফেশি একম আরনে এগে ফাহুন দেন আলগণ হিতান এরি একল আবায়া তংকলে ofiugas duty gas tankola busy vi maya ekko then ekan oti kodako madu jahila fa then em then alugon war kura hewa ka men ei kekkuma ki then ehan we hitan eri then ane eru gama viafar kura kannon kakkam feshi ki hama amilla videos ada reels ada kanta kurang edima ginami hun eka me da request kori orders nagang so orders libe ginen libe tive alugon egotaf me feshi for tama ফরতম কাকম ফেশি হামাই কালা বোবা ইয়া রটা ফরতম ফাশা হাম কাকম ফেশি বোবা রটা দেন এগে ফাহুম বোবা নুডলস হাদম ফেশিং দেন হামা আন স্প্যাগেটি টুনা স্প্যাগেটি দেন ওয়ালোমা স্প্যাগেটি দেন হামা রানে নুডলস কে ওয়ালোমাস নুডলস দেন হামা মিট বলস নুডলস ইস মার তারফ কোলা ফিনান ভিয়াফারি ফেশুনি কিহিনেতো এমমে কোডাইরে সুরেস আলগন ওয়ার শাওগো এরকান হোরে দ কাকম দেন আন মাম্মা কিবেস ওয়ার মিড কো কাকা হামা ওয়ার মাম্মা সম ওডাজ আনে নাগানে রাশুগা দো হামর ওডাজ হামমা মি এক কাক্কা হাদানে দো হামে মা এক মাম্মা এং হেল্প ও ক্যারি গোলেতি মাম্মা কুরাত ফেডিগেন কেনে বডেন ইনস্পায়ার আবি এই দেন আনে হে ফেশন গো দেন ওয়াগোতা কি একলা মালে গাস দেন আনে আমিল রিলস হাদা দো আমি ওর কাক্কা হি বাম রটেনেস ওর কাক্কা দেন দো সো রিলস হাদা এম পোস্ট কোফা গিনা মি হুন একলা রিকোয়েস্ট কুরা আওয়ারুন হিতান এরি দেন ফাশাম ভি এ দো এগোতা এই হাম ফেশন গোতা কি দেন এগোতা অর্ডারস নাগামুন আবায়া ব্যাপারে ফ্যাশন গোতা কি এ কলা মি আলুগন হাম মি ফ্রেন্ড কায় কো তো মি পেনুম ভি আনে কলা কামে কুরান দো দেন দে মি হুন এ কলা মি হ্যাং হিতান আর আফ দেন এক আবায়াস ওয়ার ডিমান্ড ওভেন দো মাল রাজ্যে কা সো হিতান এরি হাম এ কলা বেরুং আবায়াস গেনেসা আবায়াস ফাহং আবায়াস এ কলা বিখানি এ দো এক মিহার ওয়া গোতা কি এ কলা মি দা ডলারুং এচিস ডলার ডলার নুলি বেতি প্লাস বেরুং এচিস ওডা নু জে হেতি ইয়া একো আবায়া গেন নম্বর উদা গোদ এহম ওয়েগেন এতে আসু ইননি মহার মাডু জে খিলাফা এই ভিয়াফারি ফুড়া কুরং কুরি কং কামেতো এমে ফুড়তা মালুগন হাম আমি বিজনেস মি ফেশি দো কেকুমগে বিজনেস মি ফেশি হাম এমে আইটাম মে বৈ বোয়া আর উঠা দেন ফাহুং হাম মালুগন হাম মেহেন গেগা কাক্কালা ফ মেহেন রিলস লাইরং আনে কাম ডিমান্ড আস্তান দো হেন এচক সো ইতাং গরি এক বোয়া নুডলস এক ভিডিও হাদালা ফলানি দো দেন হাম বোয়া নুডলস সার্ভিস বোয়া রাইস সার্ভিস হাম আর ডিমান্ড ওয়ে দো হাম কুদি মেসেজ কো ফ বুনি এক মি অর্ডারস নাগং হেই দো সো ইতাং গরি এতে হাম হাদানি দেন হাম reels la instagram ge reels hadafa then upload ko tiktok ang upload ko ge gotang ham fula kuramun den ham waragina ekala ratte hinnavve sam mihen raha balan di do ek mi influencers sam ham follow and food review e gotang asu fula kuram ka mi hunna igen feshi boda viafari ge midaturu ga dimave emme ufave do haki ko ba ehem buna eh waki do hen adeno enne dam komme do ha kisam waran ufawa do he do ai hama komme do ha ko hama customer muni ane alugod ge food do gane eka hama emme do he wes nu de do nu baye buna mi ha ko hama emme wes hama komme do ko man waran mi re dam anna ne tarangal kuram vi kan alugon bunan do alugon ne de ken do ei eka negative point ek gota ka do eka rangal kuram vi kan ta buni mata alugon den kuriya wes ingeni food ad den kihinet to do itur kuriyer me genna ani so ei hama ane ko দুহ কিসম ওর উফাওয়া দু হেং আলা ভিয়াফারিয়া ফাশা বেফুলুন না দেনে নাসিহাত কি কোবা আলগন বুনানি আনে হাম কুরেবে কামে ভিয়া হাম কুরা শে হাম ফাশা শে এই ফেশি ওয়ারা কা শে দেন কুরিয়া দানি হাম গে আমিস আলগন সম কুরিমস কাক্কা হিবে দো একম হাম এগোতা নু ফাশা হুরিমা হাম হুরি তা দো হুরি ওয়ারা একম ফুরতাম হাম রিলস আদা স্টোরি ইয়াং আপলোড কো হুরি হা কামে কুরিম দেন হাম ফাহুং মিহারু আলগড় হিতা ঘর রেডি হওয়া মিহার হওয়ার বার লাইক লাইফ কভার বড় কুরিয়ার মে লিমিট চেয়ে দো এক আলগড় কুরম বার বেণু বা কামে দো আমি কেক্কু মাকি সো হুস ওয়াগুত দো হুস ওয়াগুত রাগাল গতু গা বেণু কুরাশে এমিহা কাং ইগেনে দো এমিহা কু কুরাং কুরা হিভানি কোং কামে কান দো সো হাম মালে গা বেজিয়া হাম মি আনে লাইক কুরেবেন বেয়ার কাং কাং এ বহুটে দো এগোতাং হামা মিসাল কা হামা ফোন ইয়ে চেং হাদা হেবা কো জে বে জি আসবতম ফাশা শে দো হামা হামা কে কো হাম বিক্কা শে এর শে কুরিয়া দানি নু নু ফাশা এং এবস কা মেন কুরিয়া কা নো দানে দো মে ইয়া নে ದೆನ್ ನಿಮ್ಮಾಲಬಂ ಅಳಗೊಂಡ್ ಬುಣಲಾಣಿ ಎಮ್ಮೆ ಬೊಡಂ ಹಮ ಅಳುಗಡಂ ಹಮ ಹೆಲ್ಪ್ ವಣಿ ಎಮ್ಮೆ ಬೊಡ ಎಮ್ಮ ಕ್ಯಾರಿಯಗ ಹುಣ್ಣಣಿ ಅಳಗಡ್ಗೆ ಹಸ್ಬೆಂಡ್ ಹಸ್ಬೆಂಡ್ಗೆ ಸಪೋರ್ಟ್ ಎಕ್ಕೋಶೆ ಎಮ್ಮಿಕನ್ ತಮ್ಮಿ ವಾಣಿ ಇದೋ ದೆನ್ ರಟ್ಟೆ ಹೆಮ್ಮೆ ಸಮ ವರ ಬೊಡು ಅಣೆ ಹೆಲ್ಪ್ ಎವೆದೋ ಅಣೆ ಹೆಂಫುಡ್ತಮ್ಮ ಯಾಕ ಮಿಕಂ ಕೂರಿರುಗೆ ಸಮ ಬುಣೆ ಹಮ ವಾಣೆ ಕುರಾಶೆ ಸೊ ರಟ್ಟೆ ಹಿನ್ನವೆ ಸಮ ಮೀ ಮಮ್ಮಯ ಎವ್ವೆ ಸಮ ಮಮ್ಮಯ ಸಮ ರಾಶೋಗ ಹುರಫ ಗಲೋಣು ಮಿರು ಸೆಚ್ಚಿಸಿ ಫೋಣ ಅದೀದೋ ಅವ ಫೋಣು ಅದೇ ಮಮ್ಮ ಎವ್ವೆ ಸಮ ವರಬ್ಬೋಡ ಥ್ಯಾಂಕ್ ಯು ಹಸ್ಬೆಂಡ್ ಎವ್ವೆ ಸಮ ರಟ್ಟೆ ಹಿನ್ನವೆ ಫ್ಯಾಮಿಲಿ ಮೀ ಹುಣ್ಣವೆಸ್ ಅದು ಹೇಗೆ ಎತ್ತೂರು ವೆಸ್ ಅಳುಗಂಡುಗೆ ಅಳುಗಂಡು ಅತು ಓಡಾಕೂರ ಹುರಿ ಹಾ ಕಸ್ಟಮರ್ ಉಣ್ಣವೆಸ್ ಅಳುಗಂಡು ಹಮ ವರಬ್ಬೋಡ ಶುಕುರು ಅದಾಕೂರ ಏಯ್ ಅಣೆ ತಿಕೊಳು ಅಳುಗಂಡು ಅತು ಓಡಾಕೋ ಅಳುಗಂಡುಗೆ ಫುಡ್ ಟೇಸ್ಟ್ ಕೂರ ಅತೀತ ಅದೋ ಮಿ ಹಾ ಹಿಸಾಬ್ ಅಳುಗೊಂಡು ಆಸಮ್ ಮಿ ಹಿರಿ ಹೆಮ್ಮೆ ವರಬ್ಬೋಡ ಥ್ಯಾಂಕ್ ಯು ಎಬ್ಬುಣದಂ ಬೇಡುವಣಿ ಹಮ
1: ಮಿ ಗೆನಸ್ತಿನಿ ವುಣದಂಕಾರ ಮಿ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಮಿ ಹಫ್ತಾಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಮಿ ಹಾಸುಕೊಲ್ಲಿ ಕಾಬೋ ತಕಿದಿಗೆ ವ್ಯಫಾರಿ ಕುರ ಮುಂದ ವ್ಯಫಾರಿ ವರೆ ಕಮವ್ವ ಆಮ್ನತ್ ನುಹಾಯ ಅಣ್ಣ ಹಫ್ತಾಗವಿಸ್ ಮಿ ಫದ ಮೊಳಿಂಗ್ ಆ ಪ್ರೋಗ್ರಾಮ ಕಾಯಕು ಬದ್ದಲು ಮುಗೆ ಉಮ್ಮಿದ್ಗ ವಕಿವೆಲಾಣ ವಸ್ಸಲಾಮ ಅಲೈಕುಂ.

0: আমি জামানে দুনিয়ে সাফুনি শান
1: নেমনে
0: লাবা
1: ওকে হ্যাঁ মা বারে রীতি হাদিয়া গেনস্তি ফর ফরে আমি মাসেকে কলাফ রানাবস মিনিমালি প্রোগ্রাম নেমে মিহারমতি বারে কুড়ার কলকা বেফ হেম বেমা আড়ো হালং এনে চেঙ্গে
0: লাবা
1: বাকি বেলানা রানায়া বাকি বেলা ফানিকাস দেখো দিন না মিগেনস্তনি বারে রীতি হাদিয়া হাম কুড় কুড় আর কলকা তেরে বদল কলা
2: আলগুন গে নমকি আলালি আমির আলগুন মেদু হুশালে দ মিলনি ড্রাইভার

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুং একলাঙ্গে ফুরিহমগুতুগা আলুবেতিউমটকা তাবাউম রুহিবডিগিন খন্ড আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতকা দাউলেন হিংগুমগে নিজাম এ শরিয়াতুগা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আদিরকমগে তেরিয়া ইনসানিয়াতু গরকুফা ওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালে বনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগেন এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গুতুগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকতো ইসনালেন জেহে দরিন ম্যাম ফদ মিহুন্না খায়বেন কুরে নিকমেতিম ওয়ানি আনিয়া বিরিংগে ছাবু কুতকুগে দরুগা ಹಗ್ಗಕೀ ಕೊಂ ಎಚ್ಚಿಕ್ಕನ್ ದಣ್ಣನಿ ಮದುಬೈ ಆದುಲು ಇನ್ಸಾಫೆನ್ನೆ ಲೇ ಹೊರುವುಮ ಮೀಹುಂಗೆ ಮುದಾತ ನುಹಗ್ಗುಂ ಕೆವುಮ ಖಿಯಾನೆಂ ಒತಿ ಇಂತಿಹಾಯ ಫೆತುರಿಫ ಅಂಹೆಂದರಿಂ ದಿರಿತಿಬ್ಬಾವಳ್ಳ ಅಂಹೆನುಂಗೆ ಹಗ್ಗುತಕ ಕೀ ಒಯಂಗೆಚ್ಚನ್ನು ಬಂಗುರಾಯಕೀ ಎಬಾಮಿ

0: মানুষের সিঙ্গমুঙ্গা দে এহেনমেস মোহাম্মদ ইমাদ্দিন হাতারে বড়স্কফানা হামায় কমেসরক রাজ্যম বেয়র হাসক মিসর বাই বে বেফুন ওয়ান নুই কম ফেন হাতরক বেফুন ওয়ান নুই কম দেন ফোরা মিহুং অথু ফ্যাসা হরি মিহুং কমসরক ইন্ডিয়া এমিস মিহুঙ্গে কুদিন ফোনওয়াগিন কিয়া দেবুম কন্ত কমসরক কল্লা নোড়ে কেন একহাল গতক আমি তড়ি মি হাদত ঐকম ফেনম ইয়তি দোসফর দেন ইব্রাহিম নুরদ্দিন রসকমুগে ফুরতম বা এদিয়াই কি এমএ হিংহম জিহে কহদ গুত কশে দেন কন এহন
1: দেন এদুসর তাওলিমি গুতম ফাহ কলবে বেফলঙ্গ তেনে এ বেফলেন এই মোহাম্মদ জামালউদ্দিন মত নাব
0: তুত
1: আদে দিহি বহুগে বর ফুন্না বস বেফলে হাসক রাবরগে এদুরে গুতক ফাহ করেগেন দানি এরুগ একে কে রাসস কলুঙ্গে বেস আরিহু বেকলে গুতক ফাহ গয়েগেন দিয়া হরদনা শাহসিয়াতেন মি আরবিকারান্ন আদি শ্রীলঙ্কা তাওলিম হাসিল করেবি বে
0: আদে দেং আরগন মেন না ফেননি মি রদুঙ্গে রসকমুগে দেওয়ান দাওর মি রদুঙ্গে রসকমুগে দেওয়ান দাওর গিন বেফুন ফাহ কুরবুনি এই বর সুহাবেরি একুবেরি আদি বর রাজ্যবস বর ফায়দা হরি রাইয়তুম বর রুহিগেন হিংহম জিহিগেন তিবি দাওরে গতুগা এই মে ফুরতম দাওর নিমিগেন দান মি দিমাবি ইব্রাহিম নুরদ্দিন নতুন নুরদ্দিন ভান্ডার ইস্তিফা দেবী করিগে অগুণ মি দেন কাহাল মসেত গেনুয়েগিন গোস দেন এম ফাহুম ইস্তিফা দেব জিহুড়াতি ইস্তিফা দেবমা কিগ দেন সম এ আয়দাগে বেফলক রসকান দিবুড়াতি এই মোহাম্মদ মুইনুদ্দিন মোহাম্মদ মুইনুদ্দিন রসকান দিবুড়ান কম বিয়স এ রদুন্নক বেস মা গেন দোস্তকে নুহুন্ন উন রসকমক দেন এ রদুন্ন বেস জিহুড়াতি ফাহুম রসকান দুকল্লব্বাং কামক এফাহরু আমিল্ল ফড় দুকল্লব্বি কিনু মে রসকম আজল কুরউন ইদে তেরেন দেম বরগিন তারিখি গন্ধতক হিঙ্গাদি রাজ্যম বেরা গুলি ফহরি গন্ধতক সিঙ্গাদি আরগুন মেগে মি প্রোগ্রাম গ এবাহকত দক্কম বিজে তংকল দিগুবেদানতি আরগুন মেগে এবাহক এ হিসাব দুকল্লান একহল সওবতক হুরে মে এম বহুং রসকম আজল কুরা হিসাব বিসদিয়ে দেন রসকম আজল কুরমা কিগ দেওন ফহর আরগুন মে ইদন মিয়দু এ রসকদি গবাহক আরগুন মে দন্ন মিগেন্দা নুরদ্দিন ভান্ডার রসকম ইসুয়াডাতি এই আরহাস্তেক আড্ডি হবনাহর হিজরি গুতম বদঞ্জা তেস্তেক হবনাহর এহ দেওন ফাহর রসকম ইসুয়াডাতি দেওন ফাহর রসকম নুরদ্দিন ভান্ডার ইসুয়াডাতমা ইকিগ দেং হিঙ্গাদি আহর্তওগ তেরেগ অনিক্কাও সিক্ক কুরিগ এ চিব্বে দেবে ফোন এ ওয়াদবেরি দে বড়োজির কুলুবাতি আলগুন মেন এ ফেনে এই ককাগে মোহাম্মদ রনমের কে ফানা আতিরিগে ইব্রাহিম দুশমেনা কে ফানা মিবর বাদবের দে বড়োজির নে দেন নে মিদুসর হাম এব্বে ফলক ফ হানে বে ফল রদুং হাম বদল বেরা বদল বে মিকাহল গতক বমন দিয়ে দোসর বিসমে এহেম বিমা একাহল গতক বিস বগেন দিয়া রদুং হাম বদল মা কি গ ইব্রাহিম দুশমেনা কে ফানা নে ক বড়োজির ক লিবডাতি লিবডাত মা কি গন ককাগে চিম্বে ফুন এই ককাগে মোহাম্মদ রনমের কি ফানা ককাগে ইসমাল দিদিয়া ককাগে আব্দুল হদিদিয়া মি চিম্বে ফুন দেন আলগুন মে এর রাজ্যে গর মশহুর গতক কিয়াওলনি ওড়িকন্ডা দেগেন দিয়ে এক মানে কি কমস ওলন দিগ ফিল্লাগিন কাহ গতক ফুরাওডাত ফুরাওডান ওয়াগিন বড়াতি মালিক কম বানি এই দেন বেদান রস্তেরে গামন জহুং এর এদুসর গতুম কুল্লে কবে ফুন কমে দিমা বেদান কম বিসনা ওডান ওয়াফা ফুরাওডাতি কম বিস
1: আহমদ মি নুরউদ্দিন ভান্ডারং গে দেবন রস কম গ হাই গদক ফাহ কর হিদমত ফেশি ফামিয়তি এর গ মুইনউদ্দিন রদুং রসকম গুণ দোসর মি নুরউদ্দিন ভান্ডারং রসকম আদল কুরব্বা এহুন দোস্তক তেরে কম নেগুতং হাসকম ফাহ করুন কম মি সিফ্যাং ওফেদ্দুম কে খিয়াল ফল তাই এ এহেন গে গে হুন্নউ তেরেগ মীর বহর ইসমাইল দিদি পদ বেবে ফুনা মি মি গ্যাগুল মুগে তেরেং এ বেবে ফুলুং ফেট্টেবি খান মেকে মি সিফ্যাং ওফেদ্দুম কে খিয়াল মি এগুতুম ফাহ করু হেদমত তক তেরেগ ওয়ার ফাহ গদেন দেওয়ান ফাহ রসকম এসে ওয়াডা গতম ফাহ কেম ফুরতম সিফ্যাং ফদ্দা ফুম মে
0: আদ একান্ত মি হিঙ্গা দিয়ে গতিকম তারিখ লিউবা বেফুম মি লিউবনি কুলিবর্গে কান্ত কমসবরক কুরিয়া গেন্দুবে তো নুরদ্দিন ভান্ডারং দেওয়ান দাউর তেরেগ মসকে পুল করবি আগুন মে দেন কিয়ানি গুলমতি হিফুমে কন্যা গুলমতি হিফুমা এবাবতুগে দেন হিফা উড়ুদুমে একাহদ গতক দেন ইজবানু কিয়ামি ওলেন একাহদ হেভি কমা বিবাহতুক মসকে দশ ফুল করবং উড়ুবি বেফুম কোলে উড়ুবি এগ তেরেগ দেন কিয়ানি বিদাউ উড়ুবনি ইজবানু বিদাউ উড়ুবনি কুদি সাহেবনে কুদি সাহেবন কি রস্তেরেগ নোত মে রসুগ এতিবুয়া বডুঙ্গে বে বেফুন এহেম বিমা এ বেফুন মি কিয়ানি কুদি সাহেবনে কুদি সাহেবঙ্গ তেরেগ হেমিন ওডানুয়া বে বেফুন মিকমুগ তেরেগ উড়ুবিকম বনি এগ তেরেগ আতিরিগে আহমদ দিদিয়া গালোড়গে মোহাম্মদ দিদিয়া রোনুগে ইব্রাহিম দিদিয়া রোনুগে মোহাম্মদ দিয়া দোম্মানিকু ইসমাল দিদিয়া

0: দাউলত কেকে কি মুসসা তাকুন দে বা খিদমত তাকা মালুমাত সাফ করম ফেশিগিন অনলাইন খিদমত তা ফাসিয়া কামা কি হো দেনি গইতা কামা বেহে ইদারা তো গে হিতির কামা কি সাফ কো অলম ফিলওয়া দেনি ফাহি খিদমে মি প্রোগ্রাম
1: কোমে গুরাসপতি দোহে গে মেন্দুর দে জাহার স্টুডিও এ ওয়াগুতুম রিপিট কুকুর দোগরে দিহে জাহায়
2: হামে একানি দিবেহি রাজ্যে গ্যাড
3: Hi, you're the man.

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস কমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যা আংগা ফাওয়ানি আলকান তহুকা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহী করা ওয়াফা।

قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين মানে কি কলেক ফান উইদাল ওয়াশে তিমান কলেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস রিকমায়কুগা আলুকং কুরমাশে হাম এ সূরাত কে সাদবান আয়াত গা ওয়াহি কুরেভি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহু দীনি মানে কি কলেক ফান উইদাল ওয়াশে ইখলাং কিবায়ং আহরেং গে দীন খলাস কো আহরেং আলুকং কুরানি হাম ইখনি মাইন আল্লাহশে আদি সুমার সূরত কা মাইন আল্লাহ ওয়াহি কুরা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গ কিবায় দীন খালাস কুরাওয়া একলা গ কিবায় আলুকান কুরাওয়া শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুন কুরাওয়ে সাদাকা তাকি আল্লাহ খালিস কা মায়কো কুরা কান্তকম গা হেদমান আঙ্গাওয়া البينا سوره ك فسفن ايتغا وحي كور وفاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مغون اكيباوگين تيبي ماين الله گ كيبايان الكن خلاص كورا حالو الله گ كيبايان الكن كورمشا نماز قائم كورمشا زكاه دينم منوي ابا مي هن امر نويف قيام الدوهم الله بدل كورن تيميها ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আঙ্গাওয়া সূরাতুল কাহফুগে সতেক দিহওয়ান আয়াতুগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমিহুন নহুশ কামে আদি আল্লাহ আলুকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেভ